অনুষ্ঠানটি আগ ধরব শ্রুতি ডেকায়। 7:50 শুনবলে পাব যুব আবৃত্তির অনুষ্ঠান। প্রদীপ বড়ুয়া আর সঙ্গীতবৃন্দ পরিবেশন করা বৃন্দগান শুনবলে পাব 8:00। অরুণাবজ্যোতি মালাকারে পরিবেশন করা খোলবাদন অনুষ্ঠানটি আগবা হব 8:05। আর এই অনুষ্ঠানেরই সামরা হব আমার আজির যুববাণী। কাইলৈও একই সময়তে অর্থাৎ 5:10 মুকলি করা হব যুববাণী। গীতর নিয়মীয়া অনুষ্ঠান মনোরঞ্জন নিবেদন করা হব 5:15। নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠান শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান আগবা হব 5:55। লোকগীতর অনুষ্ঠান প্রচার করা হব 6:10। ভজন শুনবলে পাব 6:30। সংস্কৃতির দ্বীপ শিখা দীপক সংঘ শীর্ষক প্রামাণ্য আলেখ্যখন প্রচার করার সময় 7:20। যুগুতাই আগবাব স্নেহা পাঠক আর ঝরণা ভরালিয়ে। একক ছবির গীতর অনুষ্ঠান নিবেদন করা হব 7:50। রিয়া হুসেন আর সঙ্গীতবৃন্দ পরিবেশন করা জিকির শুনবলে পাব 8:00। আর এই অনুষ্ঠানের সামরা হব আমার কাইলৈর যুববাণী।

পুলক বেনার্জী আর হৈমন্তী শুক্লার কণ্ঠত দূরণির রং ছবিখনের গীতটি শুনিলে। প্রিয় শ্রোতা, এটা আগবাইছো সিকমিক বিজুলি ছবিখনের কিশোর কুমার আর আশা ভোসলে আর ভূপেন হাজরিকার কণ্ঠর এই গীতটি।

পার্টি গুয়াহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলে আপনি আমালে হোয়াটসঅ্যাপত মেসেজ করব পারে। আমার নম্বর হয়েছে 6003166944। পুয়া প্রচারিত ফোন ইন অনুরোধর গীতর অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধ্যা প্রচারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিল আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করবল আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজিয়ে টুকি থাক। আমার নম্বর হয়েছে 6003366944। আপনার সুত্র আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 6003166944।